এই এউরেঙ্গে আখন দাতুরু ফাতুরু কৌ উলুন হিঁদু নুয়াত হাঙ্গুরাম বেরিং খাম গা বি হিঁদু থিমাম্মেঙ্গে গা তু গা এউরেন থিবিনামা মারে নুই হে আদি কাতুলে বেস নুই হে এউরেঙ্গে আখন না বুনিমি হুনে এউরেং এ বাস বুনি আল্লাহ এ বাস এউরেঙ্গে হিত গা হিতামে খাম গা লিব মশে দিরুবাণী বেস আদি মারুগন্নবাণী বেস আল্লাহ হে আদি আল্লাহ হি তিয়াবা মিহুং কুরা কান্তম মোলা বল্লবা ওডিগম্বা রসকলাঙ্গে

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবে রাজ্যে গড়ু দিবে রাজ্যে গড়ু বার গডি দিহ মিনিট কমি গেনে স্তেনি মেদকে মেন্দুর নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

এই এওরেঙ্গে আখন দাতুর ফাতুর কম উলুন হিন্দু নুবাতা হাঙ্গুরাম বেরিং খাম গা বি হিন্দু থিমাম মেঙ্গে গা তু গা এওরেন তিবিনামা মারে নুই হে আদি কাতুলে বেশ নুই হে এওরেঙ্গে আখন না বুনিমি হুন্নে এওরেং এ বাস বুনি আল্লাহ এ বাস এওরেঙ্গে হিত গা হিতামে খাম গা লেবু মশে দিরুবাণী বেশ আদি মারুগন্নবাণী বেশ আল্লাহ আদি আল্লাহি তিয়া ব্যা মিহুং খুরা কান্তম মোলা বল্লবা ওডিগম্বা রসকলাঙ্গে।

ইরফান ও গাবির বেবাটা আগাতি আল্লাহকে হাজরতুন লেব্বে রাহমতে গে সাববুন্নে হিপ্পুড় হারুকাশে খলগু ফুল নুবা বে খালে খামগা খালেগ ফান বেবাটা গে নেবি নামা খালেগ ফান গে আরি হুম এউরেম ওয়াকিবেগেন হিঙ্গজ্জয়ী হে ফাহে এউরেন না খালেগ ফান আফু করবাস আদি এউরেন না ফাফ ফুসেউং এদি ধন্যবাস আদি খান্তউগা খালেগ ফান এউরেন না মশওয়ারা করবাস ফাহে খামকামে তো খালেগ ফানু আজম খান্ডালু ব্যাফিনম ফাহে খালেগ ফানু আল্লাহ ওয়াকিল কুরবাস হামা কশবরুম ওয়াকিল কুরা মিহুন দেখে আল্লাহ লো বিবে বডিগেন বেতে

0: এউরেনি হাঙ্গুরামের নুনিকো মেতিবে এউরেঙ্গে আখন না বুনি মিহুন্নে তিমাম মেন্নং এউরেং খিয়ামাম ভি নামা এবাহি হাঙ্গুরামের নুনিকো মেতিবি নামা এউরেং কাতুলেন নুই হে খালেগে ফান বিদাল ওয়াশে তেবা মিহুন থেদুবুনা বয়ু কামগা ওয়া নামা মারু তেবা মিহুঙ্গে আমিল্লা নফসতাকুন দুরকো বলাশে
1: কীরিত গুরুয়ানুগ দিবে তরজমায়ং দেমে মিগেনেস দিনী সুরত আল ইমরান সতেক সাড়িস হতরওয়ান আয়তুম ফসায়গিন এ সুরতুগে সতেক ফাস্তুলস আব্বান আয়তুগে নিয়ালা তরজমা বিদাল দেব্বা ফাওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ
2: ইলমি নুরুং হিত্তং আরো কুরুয়া দেদুনিয়েগে বাজ্যবেরিকমা মগু দাক্কাদে
3: তুলহেও ফুতুনতেরি উফাবের দিরুলমক রাস্তা ফাহি কোত্তে
2: উম্মিদু আকোদ্দি একনিবেরিকং ফিলুয়াদে
3: দিবেহরাজ্যেগে আডু
2: এংহা সতরসেগে সাড়িস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ
3: আটিহা নুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
4: এমএ সীদাবেগেম্বা তেদুমগুগা সাবিতুবে হুরুমা
5: ইসলাম দীনুগে আকীদা বারুকদ কুরুমা
4: দেদুনিয়েগে হায়ায় বাজ্জবেরি কুরুমা
5: ইসলাম দীনুগে কঙ্কমা গুলেগতুং দীনি ইলমবেরিনা সুয়াল কুরাফা

0: আমলটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যায় আঙ্গওয়া ফাওয়ানি আরুকান তাহুকা ইখলাসের বুমা উম্মতং ইখলাসের কান দাসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 ওয়ান আয়াত কা ওয়াহি করা ওয়াফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাসের কামায় কুগা আরুকান কুরমাশে হাম এ সূরত কে সাদওয়ান আয়াত কা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কিবায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকং কুরানি হামাই কানি মাইং আল্লাহ হাশিব আতি সুমার সূরত কা মাইং আল্লাহ ওয়াহি কোর ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইং আল্লাহ গে কিবায় দিন খালাস কোর ওয়া একলাঙ্গ কিবায় আলকং কোর ওয়াশিব ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কান্তকম গাহেদমং আঙ্গওয়া আল বাইনা সূরতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরা ওয়াফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুন আমরনু এ কিয়ামত দোহুং আল্লাহ পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং অঙ্গওয়া সূরাতুল কাহফু গে সতে ক দিহওয়ান আয়াত কা ওয়াহি কুর ওয়াফাওয়ে ফমান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামি হুম করে কমে মি হকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মিদ কুরনি নম হে আমল কুরম মতি দেমি হুন নহুশ কমে আদি আল্লাহ আলকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে
1: যা হাবিবি ইয়া হাবিবি

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন হবে আলা ওয়া ইন্নি উতিতুল কুরআন ওয়া মিসলুহু মা মানে দন্নাশিফ আদি হামাকাশওয়ারুম তিমান রাসূলা ইবানি কুরআন দেবি ফাইব আদি ইয়াইকু হাম ইফাদা এহেন ইচ্চবস দেবি এবহি একলে গফানগে সুন্নতে
1: ಮೀ ದಿವೆಹಿರಾ ಜೈಗಾಡು ಹಗಟ್ ತೇರೆ ಮಿನಿಟ್ ಗುಮಿಗೆನೆ ಸೆನಿ ಮೀರೆಗೆ ಮಹರೀಬ್ ನಮಾದ್ ವಗುತುಕೆ ಬಂಗ್ಯ ಬಂಗೆದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: ফজিয়া মিথাঙ্গা মি বা গোয় তাফসিল কদিবা ইহা দেমে মি বুনে দিনে কিওয়া বি গোয়তা এমি সাবাবা কি কবা এগোতা কিওন দিয়ে সাবাবা কি
1: এই আদানু কুরেবে আলিফ গ মাতি গিন্না নিশানে গ গতুম বলে এ বাস্তু গ হালতু গ আদাই নুকুরেবে না ওয়াগুফ গ হালতু গ আমি আলিফ আদা কুরেবে নি
0: খাস কম কি কবা মি গ তাজুয়েত গ ফিলাও তো গ হুননা হাইং আলিফ গ ওয়াহাকা আলিফ তো গ তেরিং মি আলিফ আদা কুরুমা আদা নুকু মি ফুরিহাম নুকুরেবে আলিফ তাকে হুননা এগতুম মি হাইং আলিফ গ তেরে গ হিমেনে খালিমাই মি ওয়াকুফ গ হালতু গ আলিফ আদা কুফা মি ওয়াকুফ নুকু কিওয়ার গ এ আলিফ আদা নুকুরেবে হালতে মি এমন ফশাবা কওয়ারির
2: قوارير من
0: قوارير راجع يتبا فيلم قوارير كيمك مي رابرن وينو قوارير من فضة قدروها تقديرا
2: قوارير من فضة قدروها تقديرا
0: مهار مي آية قوارير من فضة এগে কুরি আয় নিমিরুগ ঐ কাহালা গোথক মিতা মিয়তি হামা রাগে আব ফিলি আলিফ গে মাতি গে বোলে এতন দামন জিহজে এহন এ ওয়াকুফ কুরিমা হামে এগোতা কওয়ারি ওরা কিরুগ মিয়তি রাগে আব ফিলি দেন আলিফ এন ইয়তি আলিফ গে মাতি গে বোলে এহমে মি গুলওয়াই কে ওয়া হালাতু গ এ আলিফ কি বেন কুরেবে আলিফ এন নুন কান কুরি গে সিমে বুনে দিনি এগে নিশানে গোতি ইয়তি আলিফ গে মাতি গে বোলে খাত্তু গ আরবি খাত্তু গ উসমানি গ লিফা হুন লিউন তাকুন সুকুনা মি বোলা তফাতু আন বাই মি হুনা মি বোলু মি সুকুনে কামুগা হিবে সুকুন লিয়েফা অন্য ইরুগা আরবিগা সুকুন লিয়েফা অন্য ইরুগা বোলু নুয়ে বেদেনে উবফিয়া সুকুনা ইস্তফাতু আন এহেম বিমা কিতা কুরআনুগে বাই নিশান্তা মুসহাফুগা বায়ান কুফা হুন্ন ইরুগা মি বোলো কি এগে মানে কি মাদ্দুগে আকুরুগে মাথিগা বোলেন ওইজ্জে কামুগে ওয়ানামা এ মাদ্দুগে আকুরু বেনমে নুকুরবে মিসালাকান উলাইকা কিয়া ইরুগা আলিফ গে ফাহাতু গা আলিফ গে উবুফিরি আলিফ ফাহাতান অন্নানে ওয়াওয়ে ওয়াও মাতিগেস মিফাদা বোলতান হুরে এহেম বিমা উলাইকাই আহারমে নুকিয়া হেমা উলাইকা আহারমে মিকিয়ানি কওয়ারির
2: قوارير من فضة قدروها تقديراً

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআফ হবে, লা তাআতা লিআহাদিন ফি মাসিয়াতিল্লাহ ইন্নামাত তাআতু ফিল মারুফ, মানে আল্লাহ উরে দেবে এভেস কামেগা মিহাকা কিয়া মামবুমে নুবে হামাকাশওয়ারুং কিয়া মামবুমবানি হেও কাঙ্কামুগে।
1: মি দিবেহরাজে গাড়ু হ্যাগ্গড 45 মিনিট গমিগেনে সিনি মিরেগে ইশা নমাদুয়া গুতুকে বঙ্গিয়া বঙ্গিতুয়া।